0: দরকার হওয়ার মাটি আজ দিনকে এগারো বাজে লাশা পেল দন্তে দিয়ে সনসরা রোড বাসে উঠাকে ফিনিক্স কে শ্মশান ভূমি দিয়ে যাওয়া যায়। ব্লক 2B01 এন এইচডি সিবো ভালো মে দুকরি ছ বরিস কে কাহন সিজন কে শ্রী গজানন বুঝাওন যে বিশেষ নাম সে জস্তি জানত যাত্রা লেন যাও গুজর কল হওয়ান ওকর মাটি আজ দিনকে এক বাজে ওকর পত্নী শ্রীমতী আলতি বুঝাওন কে ঘরে ব্লক 2B01 এন এইচডি সিবো ভালো সে উঠাকে টোম্বো লেন মে কে শ্মশান ভূমি দিয়ে চাওয়াল যায়। রঙ্গু রোদ খোশনো মে দুকরি দস বরিস কে সঁতং কে শ্রী মহিন সুকিরা গুজর কল হওয়ান ওকর মাটি আজ দিনকে এগারো বাজে ওকর ঘরে রঙ্গু রোদ খোশনো সে উঠাকে লাভকে শ্মশান ভূমি দিয়ে যাওয়াল যায়। রুই দে ক্রেয়ল মে বর্গ মে চার কোরি চৌদ বরিস কে কত হয় কত সঁকে শ্রীমতী প্রেসনোতারি সুকু পেদায়শ্রী নাম পেতব আজ ম্যাডাম বাসুসিয়দ নাম সে জস্তি জানতে যাত্রা লেন যাও গুজর কল হওয়ান ওকর মাটি আজ দিনকে দু বাজে ওকর বেটা ব্যাস সুখুকে ঘরে রুই দে ক্রেয়ল মে বর্গ সে উঠাকে তোম্বু মে বর্গ কে শ্মশান ভূমি দিয়ে যাওয়া যায়। ডিসপেন্সরি রোড রোজবেল মে তিন কোরি এক বরিস কে সসন্তিয়া নৌকে শ্রী হস্তানন্দ সিং জগমোহর যে যোগেশ নাম সে জস্তি জানতে যাত্রা লেন যাও গুজর কল হওয়ান ওকর মাটি আজ দিনকে এক বাজে ওকর বহন ইন্দিরা জগমোহর কে ঘরে ডিসপেন্সরি রোড রোজবেল সে উঠাকে ভিউ মুলান রোজবেল কে শ্মশান ভূমি দিয়ে যাওয়া যায়। নম্বর 32 লোরিকল ভালিপিতো মে তিন কোরি চার বরিস কে সোসন কাথন কে বিবি সফিদা মুসাহেব পেদাইশী নাম মাহমেদ হোসেন ইন্তকাল কর কল হওয়ান ওকর জনাজা আজ দিনকে বারো বাজে ওকর বেটা মোহাম্মদ দিলশাদ মুসাহেব কে ঘরে নম্বর 32 লোহিকল ভালিপিতো সে উঠাকে সবলিয়া কে ভালিপিতো কে ঈদগাহ মসজিদ লে যাওয়া যায় আর ফির দফনায় খাতির পায় কে কবরস্থান। শোক মে ডুবল ইসব পরিবার লোক কে প্রতি হমনি সমবেদনা প্রকট করে থে যা।
1: দিল কি বাহার সুবহ কা নজরানা রেডিও মরিশাস পর